দিয়াতে ভঞ্জম বিধাবসি চণ্ড ভানু আকাঙ্ক্ষমানকুদাবলি শীত ভানু মচ্চিত্ত দোষ তৃণজা।